0: নববর্ষ 2083 কো পাবন অবসরমা জিল্লাবাসী সম্পূর্ণ বা আমা দাজুভাই দিদি বহিনী লগায়ত সম্পূর্ণ নেপালীহরুমা সুস্বাস্থ্য সুখ শান্তি এবং সমৃদ্ধি কো হার্দিক মঙ্গলময় শুভকামনা ব্যক্ত গর্দছৌ।
1: অধ্যক্ষ অর্জুন গুরুং, উপাধ্যক্ষ জুনুমায়া থাপা, প্রমুখ প্রশাসকীয় অধিকৃত বিজ্ঞান পৌড়েল এবং মর্সাংটি গাউপালিকা পরিবার ফুলবুলে লমজুং।